0: Roos Roti. De smaak van Suriname gewoon in Amsterdam. Het adres in Amsterdam voor de allerlekkerste rotigerechten, rotirol en belegd broodjes. Kip, vega, garnalen, lams, bakkeljauw, ei, pom, tahu, tempeh, doksa en more. Bij Guru's Roti proef je de lekkerste Surinaamse en rotigerechten. Maar ook onze heerlijke nasi, bami, chow mein en witte rijstgerechten. Proef zeker ook onze verse bara, bakkebana, telo, saté, sauto, samosa en meer. Guru's Roti, echt vers en heerlijk smaakvol. Bestel via gurusroti.nl of kom langs aan de Rijnstraat 229 Amsterdam. Geopend van maandag tot met vrijdag vanaf 11:30 'smorgens tot 9:00 avonds, zaterdag en zondag vanaf 'smiddags 3:00 tot 9:00 avonds. Of bel 020-370-4754. Gurusroti.nl. Eén hap en je bent verkocht.
1: Mmm, lekker.
2: रात और दिन के देवे है तोर साथ, के तोर साथ सोते है, के तोर साथ जागे है, केकर साथ तू ओतो में घूमे है, और केकर साथ तोर घर के सब काम होवे है, उजाला रेडियो के साथ तो, हाँ हमेशा सुख में और दुख में उजाला रेडियो तू जान

0: उजाला रेडियो का प्रोग्राम में मृत्यु समाचार को आप सुने।
1: You are. Dit is Erwin de Hart van de ANWB. Er zijn geen bijzonderheden. En tot zover de ANWB verkeersinformatie.

निजाम वागद हुसैन के आवाज में अभी आपने सुने हैं कि वो दिन याद करो, पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालो, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। दिस वनाग दिनसाग 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगन। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. Heel nieuws hier, deze met jaren. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook erbij meer blok bij hem. Baat kan nu wel heen met Arnold Jendrika Singh. Afgelopen weekend was Brazzaville. Ik heb daar een beetje baat kunnen nu weer vallen. Heel kort gaan we daarover hebben. Keizer H, Kike Eile H. Er waren veel mensen daar aanwezig op Brazzaville. John Hamlokse Molokaat kreeg hij afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heer Genese Molokaat Belegger, die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Want ook iemand dat ik keer heel ooit keer heen

0: खर्चा लगेगा वाला चलो
1: थोड़ा खर्चा लगी ना
0: थोड़ा खर्चा लगेगा वाला
1: थोड़ा है कॉफी को थोड़ा है कॉफी चाय कैश है यहां पे थोड़ा सा खर्चा लगेगा बैक इन्वेस्टमेंट
0: वैसे वैसे ऑन बताल बार यूंस इतना पॉपुलर तो बातें बाकी लो नीड नॉर्मल
1: यह तो होक बोले कहां है
0: आधा तोर आधा
1: हमारा आधा नया
0: Okay. Mensen houden van jou hoor. Goedemiddag trouwens. Ja,
1: goedemiddag. Zo staan jullie thoras een kinaki? Of zit er toch nog een beetje...
0: Nee. Best wel goed hoor. Best wel goed uitgerust.
1: Genoeg energie.
0: Natuurlijk bij thoras een heiga. Omdat je... ja, die noem op het gerust hoort. Zeg je geluid. Dus kuch mag niet karim. En dus dan duurt het even een paar dagen... voordat het lichaam helemaal goed hersteld is. खूब रोस करिए फिर
1: जितना मंगिए तबला
0: अच्छा ये मान लेंगे केस लिख लो तो कितना मांगे रोस खूब रोस कर फिर अगर बात मां उसे पहले ना चाहिए बहुत रोस करे के मां एक बुन ना रोस करिए द वॉच ओक्स दल आउट है
1: वो तो है ये मुझे कल ये रोस पक ओक है
0: Dus rust John Heiga, Soetek John Heiga trouwens. Hey, goedemiddag Bolli, kina Bolli.
1: Toe goedemiddag Bolli, toe klein.
0: Bolli. Dus thora dekhle to ab tak ya haiga thora
1: se ya
0: dus rush jun haiga suteke hai
1: slap suteke ya
0: slap jun haiga bahut balang rahe haiga agar tu na sutiye moy se tab to dehi jun ba unna hairstyle hoiga
1: na
0: dus bhaiyo bhaino jonand mi bolega fan sunna jonand mi sutega jada ullesi ba hai sleep is for the weak adhi bole to
1: but
0: sleep is not for the weak
1: Juist, mooi het door denk ik.
0: Dat is echt keep on dreaming. Als je daarin gelooft dat sleep for the weak is, dan moet je vooral doorgaan met dromen.
1: Ja.
0: Dus toen soutier, als je naam mooi soutier, dan krijg je dat effect. Dat leek ik had jaar dien, hè, Lloyd. Ik roos me naar hoe maar 1000 dagen achter elkaar, 3 jaar.
1: Ja.
0: Even simpel gezegd. Toen naam mooi soutier, weet je wat dat doet met je verouderingsproces?
1: Snelste boel houd je je toe.
0: एकदम झर जाइए दो स्लाब जो है बहुत नौद खाएगा दही खाती ओक फो ये लेखाम और ओक फो ये खेस हेयरस्टाइल दोस रोज खनुख आज सुनने वालों स्लाब खनुख ना जाइए रतिया भरते फैया के पीछे हांगा रहिए थोड़ा से रोज करिए भी एंड एगो अंदर सुख भैल बा रसद Stanford University, dus ook een Barca Universiteit. Na ik wil lauw
1: wali. Zeker. Stanford is heel erg bekend, ja.
0: Juist. Dus hoe onderzoeker is bij, dat le, toen je jong bent, hè? Jawan bent, 25 jaar is, dat le, tor adha.
1: Jeze hamlok.
0: Raad maar feest karie. Dan merk je de volgende dag toch, van hé, ik ben een beetje moe. Maar toen je 25 jaar was, kon je het makkelijk hebben. Maar rond je 40ste, dan krijg je dat, die rekening, die krijg je gepresenteerd.
1: Direct,
0: als je een nachtje doorhaalt.
1: Direct.
0: Want je lichaam herstelt niet meer zo snel.
1: Nou.
0: En zeker als je een paar nachten...

0: हमें बोले एक पर जाएगा चिजवान
1: तो के
0: कोरिशियर चुनाल रेडियो
1: तो के कोरिशियर का एक पर
0: हां बरा बरा अनेत हो यार चिजवान ना मोई है
1: ना ना ना ना इको बुन ना मोई
0: है मसों दोस दी मेंसा खाना मेयर फार्ट एंड कोपे सन कार्च मुत मुत स ना मेयर फार्ट थिएटर तू नहीं तो
1: नहीं नहीं नहीं नहीं उतना ए ट्रांस
0: फोन ऑनलाइन की सके चिजवान यार घरे बैठे तू किन सकेगा
1: घर बैठे तू किन सकेगा
0: जाइए मेयर फार्ट पे उनते ना तो देखिए वहां पे 9 सितंबर के प्रोग्राम है
1: या
0: तो
1: हां
0: Of Ujala intip kariye tabhi pa jaiye hum sochila
1: ha
0: and on the greatest voices
1: greatest voices het is heel makkelijk mensen weten dat ook en als je niet weet vraag je kinderen of ze even helpen ermee
0: juist aur bian se hum log apan post bhi karabe dosto bhai bhi paye hum log ke kaise bolega instagram pe facebook pe sab jagah paye
1: ja
0: loit
1: ja
0: dus vanaf morgen kunnen mensen dat zien to apan karta kinle aage se जितने आगे से किनिए उतने आगे बैठिए हम कैसे और अगला करी आगे से किन आगे बैठ आगे से किन आगे बैठ
1: पाछे से किन तो पाछे बैठ पाछे से किन तो बालकोन पे बैठ
0: नहीं मैं सो वेरिक दैट थिंग टॉक सुनने वाला जब बिग गेट द मुझे लॉयड नहीं था स्नैप खान से लेकिन लॉयड लॉयड था तो डॉग नहीं करना
1: ऑपरेशन ना सुन हम बिहार से स्पॉट को हम बिहार से हम जितना रिक्लाम सब बराबर फरामदर कर देते आगे से किन तो आगे आगे बैठिए और पाछे से बैठिए दोन एगो लास्ट ब्रेक है जापान जापान से हम एगो खबर मिल रहा है वहां पे एगो आदमी 36 बरी 36 jarige man medewerker u pakrane is ja is een medewerker van een middelbare school u kakerata u hamsterke dabei ke mar dota
0: hè
1: ha hamster
0: is op japaner one paglai ke kaya
1: hij trapte die hamster gewoon dood han nee kijken moet je maar han nee moet je maar kaap hele ge
0: ik heb bolal jij sankal hou kan moet je
1: ja het is niet normaal
0: er per koi sankat ho gaya sankal mori
1: insaan kuch na kare hai soms denk je van hum log ki buddhi kahan chal gaya kabhi
0: Ay boy. Trouwens, ik wil laatste baat, Lloyd. Daar stop ik er echt mee.
1: Ja. Want, het is genoeg geweest.
0: Genoeg hoor je bij het natuurlijk.
1: Boot hoor je.
0: Een mevrouw was daar met een meneer. Er is heel raar.
1: Gelukkig, meneer.
0: Gelukkig, heel raar.
1: Meneer was
0: heel lief, heel lief. Stel, hem boel gelie.
1: Meneer raak je meester raar.
0: Nee. Ik ga meneer, ik ga mevrouw. Heel lief. Maar de meneer had gewoon normaal aan. Jij zei, hè? Maar die mevrouw had heel erg mooi aan. Zegt die mevrouw tegen mij, want hij moet het nou netjes...
1: Ja,
0: probeer ik alleen maar naar lukt wel. Maar omdat hij kan kunnen
1: trainen. Redelijk.
0: Dan leer ik 5 per rally, ik 6. Ach, ik 6 per rally, 5 per 6 per.
1: Nee, 6.
0: Maar die mevrouw zat op een 9 en die meneer zat op een 6. Qua kleding. Zegt die mevrouw tegen mij, van ik ben puntje, fan, bla bla bla, allemaal leuk.
1: Ja.
0: Maar toen bolleren het aan het, kietje netjes uit.
1: De camera dan meer.
0: Nou ja, daar kwam het bij. Maar zij was inderdaad heel erg beeldig gekleed. Dus dank mevrouw, kietje omloket naar wat Yasunega mooi zei.
1: Nou.
0: Dus je bent op 19 september, dan ben je hier, maar netjes zei je. Meneer, toch netjes zei je.
1: Nou, een applausje voor die mevrouw hoor. Oké, Anand, dankjewel.
0: Dankjewel. Mooi reën.
1: En morgen zijn we weer met Coffee Chai en met de show. Dankjewel.
0: Bye-bye.
1: Oké, bye-bye. Sunwallo, ja, de kamer is toen in Coffee Chai, middagshow. Het begon heel rustig. En uiteindelijk... Hazi Mazak ook heel bij. En een heleboel Gyan kebab bij. En natuurlijk ook Gusak kebab bij. En natuurlijk over onze mooie gemeenschap. Onze mooie Hindustanen kebab. En ook Batavie keer. En onze mooie weekend, Jonder Ha. Orbi Anivali doen mee. Albi kya kya honne wel hai. Wat we allemaal nog gaan doen. Laat het een verrassing zijn. We hebben heel veel werk te doen voor de gemeenschap. En voor ons ook, hè, uiteraard. Maar wij doen het voor jullie. Ja, de kaap is een koffie chai middagshow. Jukie peesje kijken hè. En oh ja, de collega's, radiocollega's van Amor, die waren er ook op Brasa. Ook leuk. Een nieuwe maand is begonnen. En gelukkig ook een dag waarop we na al die regen gewoon weer wat zon krijgen vandaag. Ha. Misschien is dat meteen een mooi begin. Niet alles hoeft anders omdat september begint. Nee.

निजाम बाग दुजान के आवाज में अभी आपने सुने कि वो दिन याद करो पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालों, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। इस वंदा दिनसदा 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगनिंग। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. Heel nieuws, heer, deze met jaren. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook erbij niet meer geluk bij hem. Baat kan nu wel heen met Arend Jendrika Singh. Afgelopen weekend was Brasa Fest. Ik heb daarmee een beetje baat in Wallen. Heel kort gaan we daarover hebben. Keizer H. Kikke Eile H. Er waren veel mensen daar aanwezig op Brasa Fest. John Hamlokse Molekaat kreeg afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heerzin is Molekaat Belegger die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Want ook iemand dat ik keer heel ooit, keer

0: चले वही खाती ऊपर वाली बनाई से रात और दिन,
1: रात और दिन, हाँ। या
0: ना कि रात के भरे पानी दिन के नहीं, दिन के कैसे बच्चे, कैसे बच्चे जो
1: दिन के बर...
0: तो ना, ना, ना?
1: ना।
0: दिन के हैरानी और रात के भरे पानी
1: दस हम देखे ना ब्रासा फेस्ट पे हम देखे भी तो एक एक दु, एक दुई घंटा नींद मार ले भी है
0: zeker zeker
1: slaap, om helemaal opgewekt te zijn en de mensen te ontvangen het heet je
0: niet ook ik wil niet oud worden toch ik nee, wil niet oud worden toch
1: nee nee nee, nee nee nee dat snap ik
0: als
1: dat
0: je
1: snap
0: als
1: ik.
0: Je verouderingsproces wil stoppen dan moet je gewoon slapen dus, dan mag je la jawan rehelo
1: jawan ja natuurlijk geen dan mag je aan ze hebben vroeger vroeger jap zoete on bouwdeerlijk zoete bij hem aan
0: ha maar zoete wel zoete wel let erop ik grap na hier dus toen mag je een gezond die of leeftijd kunnen we mooi zijn तो लेखामुआ के भी रस दिए है दस हम लोग मशीन ना बाती मशीन दोरो चल सकेगा शायद 24 घंटा मैं एक इंसान जो बा फलदून दो उस पाकर
1: ना
0: आय मोई मोई बात बताई ना वेतन खपलक बात देख ले तो
1: जैसे शुरू करे है एर्स्ट एडवाइस मिल गया नया महीना में एर्स्ट एर्स्ट डे ऑफ द मंथ सितंबर एंड सितंबर या इट्स ऑल एन एन ड्रुक मंथ वर अब हॉलैंड भर में स्कूल शुरू हो गया फॉर ऑल ऑल ऑल ऑल स्कूल गांदे किंडर नेचुरली want vorige week of twee weken geleden was het Noord-Holland. Op Sabjaha eigenlijk, Sabjaha school Shurohega. Dus ja, het wordt een drukke maand. En ja, de maand begint ook al een beetje slecht. Hè? Inflatie is omhoog, rente gaat omhoog. Teelke paisa op parchaja, samaan kinikis. Sabjitske, ja, het is een beetje slecht begin van de maand.
0: Maar ik ga, nee, Lloyd. Weet je, we moeten positief blijven.
1: Oké.
0: Al deze dingen die jij noemt, hè. I aajke thoro hega, Lloyd.
1: सदियों के हैगा सदियों के बाद हैगा
0: तू कभी सुन ले कि तेल के प्राइस सका होएगा तू खाली सुन ले बातें जीवन भर सेंस में खबोर साइड ऐ अतमुत अमहोग अतमुत अमहोग
1: अत खास अली मार अमहोग
0: ईबा वहाँ और लोग हैं वहाँ प्रॉब्लम है दैट दिन खात कंटिन्यू अमहोग लोग दस पैसा जोन हैगा हम लोग के पहले धल्ले बाजार तू जात रहे हमने तो पहले बाजार जाते
1: हैं हाँ पहले बाजार जाते हैं वन मैं 25 यूरो कम ही मैं टू सैक्स फुल एंड द हाउस तो
0: या तो दी डेट केंट इधर इन
1: दिए गोल्डन गोल्डन हुक पर से हाँ
0: Ja, iedereen boven de 60 kent dat. Leuk. Oké, niet overdrijven. Iedereen boven de 50 kent dat fenomeen wel.
1: Ja.
0: Yeah. Abi gulden tijdperk raha. Kun je botra NF na?
1: Ja, Nederlands gulden. Ja, en,
0: ja toch?
1: Ja,
0: jij
1: ja,
0: bent van de ja, bank, jij ja, moet me kunnen ja, vertellen. Ja, ja, Florijn, ja, Nederlands Florijn.
1: Ja, Nederlands Florijn, ja.
0: Ja ah, toch? NF.
1: Ah, NF. NF, ja.
0: Dus Pailera NF.
1: Ja.
0: De NF के समय पे हम लोग 25 NF लेके जात रही बाजार तो दुई गो तास कुंदो फुले
1: यमन
0: तोह
1: या
0: want voor 50 cent kocht je fruit, voor 1 euro kocht je dat.
1: Ja.
0: Dus 25 met behoorlijk iets hoe jat raatje.
1: Abtu kabelen je kuskine 25 euro en dan kom je met 5 spullen naar huis.
0: Nou, niet eens je achterzak kun je vullen. Broekzak kwam met een ruimte regen. Toen gewoon broekoe meer ik zei, je doet 25 euro.
1: Het is erg hoor, het is erg. Heel erg.
0: Dus pahile ke aande nie, John Admike raha. Dan leed John Admike raha 1500. NF.
1: Ja.
0: 1500 NF. Volgens mij, ham nee niet ket na Oesabani pe uitkering raadja, maar volgens mij rond de 1500 raad.
1: Hij is
0: niet
1: kus raha, hij is niet kus raha.
0: Mensen kwamen best wel rond daarmee.
1: Ja, natuurlijk. Sabtjes Sastaraha, huren waren ook niet zo hoog. Dus Sabtjes Sastaraha, ja.
0: Ja, dus voor de mensen die NF-tijd hebben meegemaakt, die herkennen dat. In elk geval deels, denk ik. En natuurlijk, te kabelen NF, jabberlaile euro me.
1: Ja.
0: Toen zijn die prijzen niet gehalveerd.
1: Nee.
0: Prijs was halveer hoor je. Maar prijs was na halveer wel. Prijs was op het niveau wat bijna pakris.
1: Ja.
0: Dus op 1500 mee uit AWK, euro mee, is best wel moeilijk.
1: Het is heel erg moeilijk. Echt.
0: Het lukt wel, maar dan moet je echt de eindjes aan elkaar komen.
1: Ja.
0: Het is niet meer zo makkelijk om met 1500 euro uit te komen.
1: Nee. Ik kom
0: dus bij Swajon heb je devalueerbaar op een of andere manier. Je moet veel meer verdienen. Mensen verdienden toen misschien 2000 NF. En verdienen nu misschien 4000 euro.
1: Ja.
0: Maar je leeft niet rijker, want al het geld gaat op.
1: Direct.
0: Ieder doet daar. Ja toch?
1: Ja.
0: Sab kuch mahangai ke ba. Dunia mein sab kuch mahangai ke
1: ba. Salaris pa ye aaj aur 2-3 roj baas dikhe is het toch wat minder geworden. Behoorlijk minder geworden.
0: Zeker, want als die dingen eraf gaan...
1: Ja.
0: तोर तोर हुर की तो हिपोते

निजाम वाकिद हुसैन के आवाज में अभी आपने सुने हैं कि वो दिन याद करो, पेश किया गया है उजाला रेडियो के जरिए। सुन वालों, अभी हम बात करने वाले हैं आनंद चंद्रिका सिंह के साथ कॉफी चाय मेरा शो में। अभी वंदा दिनसाग 1 सितंबर और हॉलैंड भर में तो स्कूल शुरू हो गया है। एंड द न्यू माउंट इज बिगनिंग। Een nieuwe maand begint en de nieuwsagenda zit meteen behoorlijk vol natuurlijk. Heel nieuws, heer, deze met jaren. Dus we gaan proberen een aantal ervan uit te halen. En ook er bij hem, baat kan nu wel heen met Arend Jendrika zien. Afgelopen weekend was Brasa Fest. Ik heb daarmee een beetje baat kunnen nemen. Heel kort gaan we daarover hebben. Keizer H, Keke Eile H. Er waren veel mensen daar aanwezig op Brasa Fest. John Hamlokse Molekaat kregen afgelopen zaterdag en zondag. Het was gezellig, het was druk. En de heerzin is Molekaat beleggen die ons willen ontmoeten. Leuk om al die mensen te zien. Maar ook iemand dat ik keer heel ooit keer

0: health for jou nu.
1: Ha.
0: Kooi ke, ko ek aurat ke dil tu na toriye.
1: Na, I'm not toriye.
0: Just agar ek aurat toke bolish chaliye go bara khale ja, de de go bara khale.
1: Ohi to kalli.
0: Ek aurat toke boliga fa loy chali ke andar, chali ko hun ghume.
1: Okay, kinder bara.
0: Kinder spilta hun, kinder spilta hun. Kar diye.
1: Ay, vingano, echt serio.
0: Koi boliga fa su na hama, ame go kinder vans ba, kar diye loy. Tu sab koi ke devta baate tu. Toen zei wat mij viral deed. Ja, toen dus
1: ik,
0: ik, met
1: ik, heb, ik heb een broodje voor die mevrouw gekocht. Ik ben nou wel lief. Kus to mooi kamer die jij op een zin.
0: Maar toen bol, bol, to karke a bolega, de gleto.
1: Ja, maar nou ja.
0: Dat moet je niet doen toch,
1: Lloyd. Oh, na jij bolgen, hè? Maar ik vond het,
0: John,
1: ik vond het.
0: John
1: ik vond
0: het, karde. Dek, nou, dek maar,
1: ik vond het wel, ik vond het wel grappig. Ik vond het, ja, ik vond het, ja. Kaboliham.
0: Nee, John, je kardele, Lloyd.
1: Na bolletje, hè? Ja,
0: zo zijn wij niet, toch?
1: Nou,
0: अब लोग कुछ करके थोड़ा बोली ला भाई वैसे बस खाए मैं सुनदा सुनेंगे नहीं सोचे तो वही नहीं है बकार वैसे फंदे खुये नेते हिंदुस्तान है ये खुद फोन लोग खेल
1: पे मौज हिंदुस्तानी मलबाटी हम लोग हिंदुस्तानी बहुत मौज जाते हैं
0: नेचर्स हिंदुस्तानी देखो
1: हम लोग हंसीला गायला नाचीला खनीत फन
0: एक को लड़ाई झगड़ा कुछ ना दोस्तों मांगे नेचर्स हिंदुस्तानी के साथ ओम जाई तू जानेगा कहां ये
1: या सो सच
0: दिलगी ना करिए
1: ना
0: उजाला के इवेंट आवेगा लोग हम बोली मत नखेर कर दे हम में
1: ना हम तो के ना नखेर कर ले वहां हम बोले का दान की काबले कौन सी आवेगा कौन सी हम लोग करबे एंड द ग्रेटेस्ट वॉइस द ग्रेटेस्ट वॉइसेस ऑफ ऑफ बॉलीवुड 19 सितंबर
0: नमवासो
1: द ग्रेटेस्ट वॉइसेस ऑफ बॉलीवुड 30 इकोनिसे स्टेमें इन één अनवर्गेटलिके शो uit het hoofd van Boldelie hè
0: uit het hoofd dus ego show में
1: Ja, man.
0: 30 go zangers of zangeressen. Zo'n wel een mooie seizoen, hè? 30 dheer hoewega.
1: Ja, bouw dheer hoewega.
0: Hamna niet chijwa tor agwa hai ki na loit
1: ma. Na chijwa agwa na hai
0: ka.
1: Nee, maar...
0: Kon zangers en zangeressen?
1: De inloop was het zo. Dus jouw avond, jouw mooie avond op die zaterdag begint om to gharse, to kable, mooie barwar banawai raike, mooie sessers, haske aie en voor de mannen ook natuurlijk. Dan begint je zaterdagmiddag al vanaf 5 uur, dan rij je naar de Meervaart. Om 7 uur is de inloop. Dan kom je binnen, je krijgt een drankje, je gaat met mensen praten. Een heleboel mensen zullen daar zijn. Wij zullen ontvangen. Anand, vooral toen ik ontvang kan. Hé, trouwens, toen had je koffie een slurp. Wat naar Lille? Dat
0: mis je. Naar Lille.
1: Wat ook naar Lille?
0: Koffie doen we
1: je.
0: Ja, ja, ja. Dus het valt allemaal tegen.
1: Het valt meteen tegen.
0: Mijn man, hem wat hij on ja, koffie doen.
1: Ja, nou ja.
0: Het is wel vervelend.
1: Het is wel vervelend. Toen denk ik, kan niet om ouder te komen, dat kan ik laten. Het
0: is wel vervelend, het hoor, Chaloy. तू खबर यालूर्स बातें हमारे ऊपर जैसे हम कॉफ़ी आप पीला
1: नाउ एक मुझे
0: तम मोसूं हम पीला कॉफ़ी
1: अदमियन अदमियन ब्रासा फेस पे बोले कि कहाँ वाद वो अदमियन जो इतना स्लोरप करे इतना मोसूं से स्लोरप करे में डॉट कॉमर्स एल्क केर उका में डॉट वेल से वेल होर होर एक वेद
0: नहीं या मैं
1: Greatest Voices of Bollywood in Meervaart, 19 september, Kiraatke, Raaske, Saatbeerse, inloop heen. Je komt binnen, je gaat drinken, je gaat praten, Tories, en daarna over na een uur, dan begint het concert. En in het concert is Mousy Oberoi, Ayan Mukherjee, Shekhar Kumar, Boyke Datadien is er ook bij, en Nizam Wagi te zijn is er ook bij, met, ja, onder begeleiding van Mumbai Beach. Mooi zo, Bolly.
0: Perfect, Lloyd. Maar eigenlijk, hè, Lloyd,
1: ha.
0: Gaat het niet eens om die zangers en zangeressen die daar op stage staan.
1: Het gaat om het samen zijn.
0: De mooiste soort hier. Eigenlijk gaat het om het concept.
1: Ja.
0: En het concept is weergaloos.
1: Ja.
0: The greatest voices. Sabse barka barka awaas. Sabse janel pehchanel awaas. Waar pe ego show met u sunie. Van Talat Mahmoud tot aan...
1: noem ze allemaal uit. Asha Bosley, Hemant Kumar,
0: John Kishore Kumar,
1: Mohamed Ravi.
0: Ja. Kiusab, Hemlata. Ik weet niet, heel veel mensen, artiesten, John, die hebben een lijst van haar, je niet om betekent die, maar 30 go stemmen zo'n neval. 30.
1: Ja.
0: 10 go stemmen, na Kali Kishore, Rafi, Mukesh dus, maar veel meer. En al die mensen daarvan hebben nummers in elkaar gezet, is echt een heel groot project dit. Zo nu wel 19 september wali. Meer Vaartheater Amsterdam, Mirega Senitjerkedin.